0: করি মতে ভাবলু কাহে মা পর বলি করি মতে ভাবলু কাহে মা পর বলি করি মতে ভাবলু কাহে মা পর বলি করি মতে ভাবলু কাহে।
1: শ্রোতা বন্ধু শুণুলে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। কণ্ঠদান কলে কমলাকান্ত রণা, বীণাপণি রথ, লিঙ্গরাজ মিশ্র, মানসী রাণী সুন্দর রায় ও অক্ষয় কুমার পণ্ডা। আকাশবাণী সম্বলপুর আজর ভাবনার শুণত জি সাইকৃষ্ণ উপস্থাপনা।
2: মানুষের জীবন ইচ্ছার আরম্ভ হুয়ে, শিখবার ইচ্ছা, আগকু বড়িবার ইচ্ছা, কিছু সৃষ্টি করিবার ইচ্ছা, এই কামনা মানে হি সভ্যতা আগকু নেইছন্তি। কিন্তু যেতেবেলে কামনার কোনসি সীমা রহে নাহি, সেতেবেলে সেই কামনা হি মানুষের সবুঠারু বড় বন্ধন হয়ে যায়। ভগবদ গীতা কহে, কামনারু আসক্তি, আসক্তিরু ক্রোধ, ক্রোধরু মোহ, আও মোহরু বুদ্ধির নাশ হুয়ে। অর্থাৎ সমস্যা কামনারে নুহে, সমস্যা হচ্ছে তাহার অসীম বিস্তারে। এক অগ্নিকু দেখন্তু, চুলিরে সীমিত রহিলে সে অন্ন রাঁধে, ঘরকু উষ্মতা দিয়ে, কিন্তু সেই অগ্নি যদি সীমা ভাঙ্গি দিয়ে, সে ঘর, জঙ্গল এবং জীবন সবু কিছুকে পোড়ি দিয়ে। কামনা মধ্যে সেইপরি, সীমা মধ্যে থিলে সে প্রেরণা, সীমা অতিক্রম কলে সে বিনাশর কারণ। আজির সমাজের আমাকে সবুবেলে কুহযাচি, আউ পাও, আউ জমা কর, আউ বড় হুও। কিন্তু বহুত কম লোক পচারন্তি, কেতে পর্যন্ত? যদি এই প্রশ্নর উত্তর না, তবে কোণী সফলতা আমাকে সন্তুষ্ট করে পারিব না। লুণ পরি কামনা মধ্য জীবনর আবশ্যক। অল্প লুণ খাদ্যকু স্বাদিষ্ট করে, কিন্তু অধিক লুণ সেই খাদ্যকু অখাইবা যোগ্য করে দিয়ে। সেইপরি সীমিত কামনা জীবনকু অর্থপূর্ণ করে, অসীম কামনা জীবনর শান্তিকু নষ্ট করে দিয়ে। নদীর সৌন্দর্য তাহার কূলরে অছি, কূল থিবারু সে গাঁকু জীবন দিয়ে, ক্ষেতকু সবুজ করে। কিন্তু কূল ভাঙ্গি গলে সেই নদী বন্যা হয়ে বিনাশ আণে। সেইপরি কামনার মধ্য কূল দরকার, সেই কূলর নাম বিবেক, সংযম এবং সন্তোষ। এর অর্থ এহা নুহে যে স্বপ্ন দেখিবা উচিত নুহে, স্বপ্ন দেখন্তু, পরিশ্রম করন্তু, উচ্চ শিখরকু ছুঁন্তু, কিন্তু নিজের ইচ্ছার মালিক হুয়ন্তু, তাহার দাস নুহে। যেহু মুহূর্তরে কামনা আমাকে নিয়ন্ত্রণ করিবা আরম্ভ করে, সেই মুহূর্তরে আমার স্বাধীনতা হরাইবা আরম্ভ হয়ে যায়। প্রকৃত সমৃদ্ধি অধিক পাইবারে নুহে, বরং কেউঠারে থমিবাকু হেব তাহা জানিবারে। যে নিজ কামনার সীমা নির্ধারণ করিপারে, সেই মানুষ শান্তি, সন্তোষ ও স্বাধীনতার প্রকৃত অর্থক অনুভব করিপারে। মনে রাখন্তু, কামনা জীবনকু গতি দিয়ে, কিন্তু সংযম জীবনকু দিগ দিয়ে। গতি ও দিগর সন্তুলন হি এক সার্থক জীবনর পরিচয়। আজি আমি দৌড়ুছু অধিক মার্ক, অধিক পয়সা, অধিক লাইক, অধিক নাম পাই, কিন্তু দৌড় সরিয়া পরে যে দেখুছু শান্তি পছরে ছাড়ি আসুছু। যে নিজ কামনাকু সীমা দেইপারে, সেই দৌড় ভিতরে ঠিয়া হয়ে আকাশ দেখিপারে। সমুদ্র যেতে গভীর হলে মধ্যে তার কূল থাকে, মেঘ যেতে বড় হলে মধ্যে বর্ষা হয়ে খালি হয়ে যায়। প্রকৃতি আমাকে শিখাউছি সবু কিছির সীমা অছি, সেই সীমা ভিতরে রহলে সবু সুন্দর, সীমা বাহারিলে সবু বিপদ। কামনা করিবা পাপ নুহে, পাপ হেলা কামনাকু ঈশ্বর করিদেবা। যেদিন আমি কহিপারিবা মোর এতিকি দরকার, এতিকি যথেষ্ট, সেদিন আমি সতিকারে মুক্ত হয়ে যা। তেণু আস আমি শপথ নেবা, বড় স্বপ্ন দেখিবা, কিন্তু ছোট লোভ রাখিবা, আগকু বড়িবা, কিন্তু নিজকু হরাই নুহে, সফলতা ছুঁইবা, কিন্তু সন্তোষকু ছাড়ি নুহে। কারণ যে নিজ কামনার রাজা, সেই জীবনর সম্রাট। মহাভারতর দ্রৌপদী যেতবে দুঃশাসনর আক্রমণ রক্ষা পাইলে, সেতবে কৃষ্ণ তাকে কপড়া দেই নথিলে, তাঁকর মর্যাদার সীমা রখি দেইতিলে। সেইপরি কামনার মধ্যে মর্যাদা দরকার, মর্যাদা ভাঙ্গিলে সবু সম্পর্ক, সবু মূল্যবোধ নগ্ন হয়ে যায়। আজি সোশিয়াল মিডিয়ার যুগ, সমস্তে আউ জনকু দেখি কামনা করুচন্তি, তাপরি ঘর, তাপরি গাড়ি, তাপরি লাইফস্টাইল, কিন্তু কেহি পচারু নাহান্তি তাপরি শান্তি অছি কি? কারণ ফটোরে শান্তি দেখা যায় নাহি। মনে রখ, গছ যেতে উচ্চা হেব তার মূল সেতে গভীর হওয়া দরকার। সেইপরি আমার কামনা যেতে বড় হেব, আমার সংযম মধ্য সেতে মজবুত হওয়া দরকার। ନହେଲେ ଟିକେ ପବନରେ ହିଁ ଉପୁଡ଼ି ପଡ଼ିବ। ଜୀବନର ସବୁଠାରୁ ବଡ଼ ଧନ ହେଲା ପର୍ଯ୍ୟାପ୍ତ ଶବ୍ଦକୁ ଜାଣିବା। ଯେଉଁଦିନ ଆମେ କହିପାରିବା ମୋ ପାଖେ ଯାହା ଅଛି ସେଇଟା ଯଥେଷ୍ଟ, ସେଦିନ ଆମେ ଦୁନିଆର ସବୁଠାରୁ ଧନୀ ବ୍ୟକ୍ତି। ତେଣୁ କାମନା କର କିନ୍ତୁ କୂଳ ସହିତ, ସ୍ୱପ୍ନ ଦେଖ କିନ୍ତୁ ସଂଯମ ସହିତ, ଜୀବନକୁ ବଞ୍ଚ କିନ୍ତୁ ଶାନ୍ତି ସହିତ।
1: ଆଜିର ଭାବନାରେ ଶୁଣିଲେ ଜି ସାଇକ୍ରିଷ୍ଣଙ୍କ ଉପସ୍ଥାପନା। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ପ୍ରଚାର କରୁଛି ଅତିବଡ଼ ଜଗନ୍ନାଥ ଦାସକୃତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ। ଆଜି ଶୁଣନ୍ତୁ ଏହାର 441 ଭାଗ।

0: জানি দেব জানি গো মা তোর ভাবে করুছে দই।
1: প্রতিযোগিতা সম্পর্কে অনুষ্ঠান সম্পাদক আকাশবাণী তাঁর প্রতিক্রিয়া দিয়ে কহিলে,
2: বসন্ত মিশ্র কুচে আমার গাওয়ান কলা কেন্দ্র গোটে অছে সম্বলপুর, তার সেক্রেটারি আমি দেখাকে পাচ্ছি যে সব সম্বলপুরী গীত সব মানে হিন্দি মিশি হচ্ছে ইংলিশ মিশি হচ্ছে এসব মানে গীত মানে ভাল গতি আড়ে নাই যা তো তাকে আমি ভাল রাস্তায় আনবার লাগে আমার পুরোনা গীত মানে সব ইয়ে করি মানে গোটে আমি প্রয়াস কল যে খাঁটি সম্বলপুরী গীতর কেমনি গোটে প্রতিযোগিতাটা আমি ভেবে পার আমার খাঁটি সম্বলপুরী কেমনি আগে নিয়ে পারবা সেই প্রয়াসে আমি এই বর্ষ এটা আমার রাওয়ান কলাকেন্দ্র করবু সম্বলপুরী ভয়েস অফ ওড়িশা গোটে এটা নয় আরম্ভ কলু প্রতিযোগিতা যেমন কি অল ওড়িশার সব আড়ু আসছে বলাঙ্গীর ঝাড়সুগুড়া বরগড় সবু আড়ু জেলা মানুষ সুন্দরগড় আড়ু সব আড়ু আসলে আমার তিরিশটা প্রতিযোগী আসলে বহুত বঢ়িয়া সফল হল মানে পয়লা বর্ষে তিরিশটা আসবার লাগে আমার লাগে বহুত বড় অ্যাচিভমেন্ট আর সেকেন্ড থ্রো আমি ভাল করবো আর তাপরে সেই প্রতিযোগিতার আমি প্রাইজ রকিদিন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা প্রাইজ আর তিনটা রনর্স রকিদিন তো সেটা আমি ফার্স্ট প্রতিযোগিতার প্রথম হয়েছ আমি আমার সুজিত রণবিড়া সম্বলপুর মানেশ্বর দ্বিতীয় হয়েছে চিন্ময়ী সাহু সম্বলপুর আর তৃতীয় হয়েছেন সিমরান আচার্য তকবা সম্বলপুর আর রনর্স তিনজন হয়েছেন গোটে সুশ্রী শ্রদ্ধা মিশ্র আর গোটে হয়েছেন আমার।

0: এই জন উঠিছি,
1: উঠু
0: তারা বি হসুছি,
1: ও হসু না,
0: ফুল বি ফুটিছি,
1: ফুটো
0: রাতে বি নাচুছি,
1: নাচু।

শ্রোতা বন্ধু শুনুছন ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমের শেষ গীতটাকে শুনুন, কথাচিত্র টিকে খরা টিকে ছাই। গীতটাকে গাইছন অসিত ত্রিপাঠী আও অসীমা পণ্ডা।

ইনেস এসেলা ওড়িয়া সিনেমা গীত কার্যক্রম শ্রোতামানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু ইয়াদে মূল করুছু গোটে হিন্দি সিনেমা গীত কার্যক্রম আজ ইয়াদে শুনুন দিল তো পাগল হে সিনেমার কেতটা।

শুনুছেন গোটে সিনেমা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। আজ ইহাতে দিল তো পাগল হে সিনেমার কেতরা গীত শুনুছেন। ইহাতে শুনুন লতা মঙ্গেশকর উদিত নারায়ণ গাইথিবা ই গীত।

কার্যক্রমের শেষ গীত সিনেমা হাম তোমার হে সনম। গীতটি গাইছেন উদিত নারায়ণ, সঙ্গীত সাজিত ওয়াজিদ, গীত রচনা সমীর।

শ্রোতা বন্ধু, মানুষ জীবনরে সমানতা ও মানবিকতা হি মানুষ জীবনর মূলদুয়া পকায়। সমাজে মানব জীবনর সুরক্ষা এবং বিকাশ হি সর্বোচ্চ প্রাথমিকতা অটে। নৈতিকতা এবং জীবনর মূল্যবোধ, জীবনর প্রকৃত মূল্যর শিক্ষা, নম্রতা পর উপকার ভাবনার হি আসি থাকে। এই কথাকু মনে রাখি আসন্তু শুনিবা কার্যক্রমর পরবর্তী গীত। কথাচিত্র ব্রহ্মচারী মহম্মদ রফি ও সুমন কল্যাণপুরক কণ্ঠে, সঙ্গীত শঙ্কর জয়কিষণ, গীত হসরত জয়পুরী।

0: ছমাসর ওড়িয়া ধরি যাউথিলে তীর্থ করি ঘর লোকে হাঁড়ি পকেই দেউথিলে পরে পাশিরি আগর কথা সবু শুনি দেবু বলে আগর কথা সবু শুনি দেবু বলে হজি যা তুমর বুদ্ধি জ্ঞান বদলি গলা সবু পেশন যেহেতু নুহেলা দেশ স্বাধীন বদলি গলা সবু পেশন।
1: শুনুথিলে সম্বলপুরী গীত।
2: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষায় কার্যক্রম উপস্থাপন পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীঙ্ক বয়স জুন মাস ১৬ তারিখ ২০২৬ সুদ্ধা ২০-৫০ বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্প্যুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজর নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দেই ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করিপারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করি বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু ২২৫ টঙ্কা এবং শতকড়া ১৮% জিএসটি সহ মোট ২৬৬ টঙ্কা কেবল এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর ১০৮৬১৭০৫২৫৭ আইএফএসি কোড SBIN00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু ১০৮৬১৭০৫২৫৭ আইএফএসি কোড SBIN00005। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর ৭৬৮০০১।
1: শ্রোতাবাণী কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এথর প্রচার করুছু ঘর সংসার কার্যক্রম।

0: ফলদানি।
1: হ্যাঁ জি, যেতকি নালকুন নানকাত নানকাত, হ্যাঁ আকুন টিকে ঠিক সামল রানা কথা যে নিমে মানে মেদু একা গুটি একা নাতিলি নে ঠিক ঠাক আতল দরকার এদের কিছু অসুবিধা হবে নাতিলি
0: পুরা ঠিক আতলান। মাধান মাধান টিকে গড়বড় মানে কি যদি মাদানু নিজর মাদানু আর ছাড়ি তো মানে ডাক্তার নিয়ে গেছে
1: আজ। হ্যাঁ অন্য তো ছোটিয়া মুটিয়া মানাল কি মেদু উন্টা আতলি মানে কিছু অসুবিধা ভি মানি অন্য ছোটিয়া মুটিয়া বহু চাল র মেজর কিছু অন্য অসুবিধা মানলা দিন
0: মেজর কিন্তু
1: হ্যাঁ যেতকি ভি নামে আলার কালনার বারালনার কা অকাইলানার ভিন ভিন কার্যক্রম গুটিনু আরামসে নিম কালা আঙ্গালদার আয় কামাল্লা। হ্যাঁ হুতাত বড় হিটি কথা নাম যেতকি দিন তো করত চিত্র জ্ঞানে মিশ্র চাপতারু ভিন ভিন কার্যক্রম নু যদি সামিল মানা আঙ্গালদা তাহলে আদাত বড় হিটি কথা দু হলে নিম তো ইসান রাজকার পাঠকার আর চাকরি বাকরি নানি কি ইসান আড়পানু আতলদার হলে বন্ধুবাস্তরা কানা বারনা নিমে এককানে এককানে কাদার বারদার মাঝে মাঝে নুকা
0: বন্ধুবাস্তরা প্রায় আঙ্গে কানা বারনা মাল্লা
1: মাল্লা দি
0: তো পদ্মা বুড়রা ইয়া হিয়া ছেনছান সূত্র মঞ্জার করার আর নেক নেক নেকে গানে এই সম্পর্ক মাল্লা।
1: হেলে এখন ইজেন সমলপুর গুটি যে নাতলান নামে কুনা আলার গুটি হলার গানে
0: ইমলার সঙ্গে না আতলানে।
1: আর নিমে শাস শ্বশুর ঘরে পদ্মা একা তারা
0: শাস শ্বশুর পদ্মা হাই স্কুল চাহানু কলাই বড়কুদর বলগিরি আসান রাজাত। হ্যাঁ
1: হ্যাঁ ছোট কাটি বাবু সুসন আতলনার পদ্মা গে বলে কাদার পদ্মা তরা আর নে আতলার পদ্মা নুগুঠি নিমে
0: কুহার বাজকুন আতলার
1: মানে নিমে বনসারি ভাই বন্ধু মানে ভাই
0: গুটিয়ার ভাই ওটা আতলা সিসান আমি তিনটা ভাই ভৌণী এই ভৌণী এই মুটা ঘে ভাইর আও মুটা বি ভৌণী
1: বলে নিম যেন বেঞ্জকার হাজকার গুটি নিমে হাদু বচুরিন একা সন টাউন নহি নিমে সব কার্যক্রম মঞ্জাকা পদ্দা কের কাজ কর
0: পদ্দা কের কাজ
1: কর পদ্দা ন
0: হ্যাঁ পদ্দা ন মঞ্জাত
1: হ্যাঁ
0: হ্যাঁ ছোটে সে
1: রীতিনীতি কুহার
0: কালনার বানার বরাত যেন কালনা আবাণি কেরার বাচ্চার আঙ্গে টাইম নু বি এর বি বরাত কের কান কান
1: আচ্ছা
0: দাদা জি দি তেঙ্গিয়াস যে ট্রকটা ধরছার কের কান মলিগিরি আস তেঙ্গিয়াস এন কিন্তু গাড়ি তো মাল্লা এর না
1: হই হই হই জমানো
0: আও বড় গাড়ি নু এম কের কাম বরাত
1: পুরখার গুঠি চালাবালিয়ার নামে যে হিসাবে বরু কামালিয়ার কাবেঞ্জা কামালিয়ার হন্যে পদ্মা গুঠি কামালনার কা বদলার কেরারি আতিলিয়া পদ্মা গুঠি নু আয় কামাল্লা। হ্যাঁ নাম খালি টাউন টিকে চেঞ্জ চাঞ্জ কামা চালদা টিকে টিকে
0: হ্যাঁ চেঞ্জ চাঞ্জ তো মাল্লা ইন্দেরি
1: মাল্লা যেন্তা কি নামে পাইন রুকা বেঞ্জা মানা লিয়া রেডি তিরহা লিয়ার বেঞ্জরা লিয়ার
0: মাল্লা
1: হু হিসাব নু মাল্লা বেঞ্জ রাখুন ইনে হুম গাড়ি গিরি জেন্দা কিন্দরা রান্নার
0: কিরান্দা
1: মন্ত্র পাঠাল দাস হু বহুত দিকে নয় পরিবর্তন মানজ গিজি
0: মানজ গিজি
1: হলে নিভে পদ্মানু রাজকার বকে নিভে মনে খাতরি পদ্মান্তা কিছি নিভে অ্যাক্টিভিটি গুটি পড়না সময়াতা নিভে সঙ্গী সাথী
0: মনে খাতরি যে আর তো তো বুড়রা কে পদ্মা বুড়সা গেলসা তার
1: আচ্ছা পদ্মা বহুত যেতে বুড়রা কে নিম নিভে মনে আতলি
0: রেঙালি বন্ধ মঞ্জাত
1: আচ্ছা
0: আ বন্ধ নু পানি ঠেলছা
1: হলে নিম দুসরা পদা কি বাটকার ইসান জমেন কিরা চাহান হলে ইন্ ঘাগা বানার আলার গুটি যে নিজের জনম মাইট ছাড়ি কিরি যেতে হলে দুসরা তারা কানার আর নিজের পদ্মা পাটকি ইবড়ান যেতে মনে খাতরি আর আস্তা কথান গায় গায়
0: খাতরি যে তো ঈশান তো মাল্লা ঈশান
1: চালিয়ে পদ্মা বধু বাকেন निम एकासा बुडरा कराया का बोधु।

0: মুড়রা কেরা আজকুন বেঙ্গাল ডেম নু কেরা
1: ডেম নু
0: সরকার চিচ্ছাল কম্পনসন চিচ্ছাল
1: আচ্ছা
0: আও নিশান হালু টিকে হেইন্দ গান রো ছোটে সাতলা সর
1: অনেকরি ঠিক চল রালি হেলে নিমে গায় গায় ইন্দ্র ইন্দ্র ইচ্ছা মানি কায় যে এঙ্কে জিয়ানু এন ইন্নে কামস কারণ নে ইন্নে কামন
0: মাল্লা হুদি আঙ্গেল আশা বি মাল্লা গেন পলদান বি কামা
1: মাল্লা মাল্লা গায় না মা ভাবদাত কায় যে মাল্লা ইনানে কাম কোনে জিয়ানু ইদানটা নে নানন বলি গিরি হনে কিছু
0: মাল্লা
1: মাল্লা একরা হি সংকল্প মাল্লা হুর
0: বলে
1: ওটা ঠিক দু জেত কি আতি আদা দিন ঠিক দু মেলে গায় হলে ভবিষ্যৎ নি মে দির আর ইচ্ছা আতলি হাত দু বচুর তা বঞ্জা কাজ তে মুজি চালি এই
0: হাদার গুঠিয়া ঝো হাদার গুঠিয়া যদি ভল পাড়ার ভল কাম হলে ভল বরণঠা আগের ই ভাবনা বদরা এই ধরি মগে
1: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়
0: আর কুক ত আতলার ছোট ছোট আতলার
1: হাই হেলে কথা মানে যে ভল পড়না কথা দমে লেখে পাঠ সাড়ে বজি নামে কোনো হাত দু বছর যদি পড়ো রালে তা আমাকে লাগে নি ভল মানো
0: হ্যাঁ তো
1: হলে আরুণটা কথা নিমেষ দিয়ে আগে লাগে চাহম মনে খাতরা কেরা যে আগলি নামে কোনো আলার গুঠি যেতে বেঞ্জা কার্য মঞ্জা কা বরু মঞ্জা কা ছোটি উঠিয়াড়ি মঞ্জা কা কিনসি ভি নামে আলার যদি একঠানিয়া মঞ্জা হলে ভিন ভিন নিশা সেবন ভি কামালি আর হ্যাঁ হু বোধ একা নাকি মানে নামে জিয়াবন খারাপ রাস্তা কি হওয়া কালিয়া হু কথা বোধ আকু নাতলি কা মালা দিনা
0: কোন বি আতলি আতলি যে আমি আর পানুটি কন্ট্রোল মঞ্জি কি ওড়ি আহাল দান আও হুদি তো মাল্লা কোন কা রীতি রীতি তামে রীতি রীতি কা চালি চলন বন তিন আহাল দান এন যে মাল্লা প্রায়
1: আচ্ছা আচ্ছা এলে একাবদ নাম যদি আহাল দাতা কোন যে একাবদ নাম হে সমাজ কি লাগান খারাপ দুয়াদান জরুর আম্বনা চিনা কথা দু আয় কামালা আমি হাত দু বছর কি যদি খারাপ প্রভাব খাতরালি হলে আস্তিন নাম দুরিয়া মান্না কথা আর একাবদ নামে দরকার দু স্বাস্থ্য ও শিক্ষা লাগান একাবদ ভল দু আ কথা নু আ পাবু নু যেতির কানা কথা হলে প্রকৃতির আকুন নিমেস্তি অন্টা কথা মেনা কি লাগান চাহম আকুন নিমে কথা বন বহুত রি আলার মেনালনার আর নামে কুনহু সম্প্রদায়ের জেন মেনালনার তামান যদি কিছু অন্টা তেঙ্গাব তাহলে নিম এদের তেঙ্গর নামে হাত দু বছরিন নিমে তার তিনদের পরামর্শ র
0: আগে পরামর্শ বাজকুন এই কুনহু ভাষা দেখান কালি আ ভাষা বন পুনর্জীবিত কামত বলিগিরি আগে বড়কাটে ইচ্ছা আতলে
1: নিশ্চিত ভাবে তা আদিকে লাগান নাম যেতে যদি এক মানত আর নামে ভাষা বন নাম মামুত লাজরা অফিস নু মান্না কা পাবু নু মান্না কা নামে আড়পা পালি নু হিমান্না
0: অফিস নু নলখুনা না বাকে
1: হ্যাঁ
0: কুনহার নাটা কুনহাম রাজকাম হুরমার গানে বেশ কুলতিন
1: বহুত বহুত ধন্যবাদ জুহার
0: জুহার জুহার
1: হলে আকুন গীতু পদী মেনত আবন পাড়কানার শুভারাম প্রধান আউ তামে দল

0: কথা শুনমি মানকর লাগি কেতে লোকর সঙ্গে ঝগড়া আমি স্কুল কে গলে আজ্ঞা মানকর সাইকেল চকাতে কাঁটি ভুসলে আজ্ঞা মানকর কুর্সিতে বাই খুজন লেপলে ঘরে রহলে বদমাসি কলে খোয়েলকে বাহালে কাহার মোড় ফটালে কাহার খপর উপরে চড়লে ঘাটকে গলে ঘাট কাদ কলে বহা হয়ে যেমি মুই নাই পারে ওই মানকে
1: তা বলে তুই জ্বর হচ্ছে ছুয়াকে পিটবু
0: হ্যাঁ বল ঝি কি জ্বর হচ্ছে
2: মুই তোর জিনু কালি বেলে পিটুছে
0: তুমি তো হিন্তা হউছ রে
1: আর দিনে ছুয়াকে পিটিতবু দেখমি তোর এই তাপিন তোর বাপ ঘরে দেখাবু
0: খবরদার কই দউছে মোর বাপ ঘর না নাই উঘাবো মাগি না আবার তোমার নিকে সকালে বাসি কুটি দেইকরি যাউছ যে সঞ্জে ঘরকে আউছ ঘরের কাড়া বুঝুছ ঘরে মুই সাধি হউছে কহলা বেলকে বাপ ঘর না উঘা হউছে বাপ ঘরকে ভাগি দিলে থির প্যান নাই মিলে
1: ডরউছ রে বলা আর গুটে আনিকরি রকমি তাকত আছে
0: দেখুছে সকালু সন সাইকেল সজালে 50-60 টাকা কমানি হউছে আরো গুটে রকবে এটা তোমার মনর কথা কউছ গো এতে কর্মী এতে ধর্মী কহলে আরো গুটে রকবি রকিব কো আরো গুটে
1: রকমি আর দুইটা বি আনমি
0: যেতকি করলি সেতকি পাইলি কাল সকালে পোলামি আমার ঘরকে
2: তুই পোলালে মুই কাকে মা কইমি গো
0: তোর বাপকে পচরা বাপ ছ মিসি করি মতে কন্দৌছ রে
2: বাগো মতে ভোগ লাগলান
3: মতে বি গো বা
1: হ্যাঁ চলো আমি ঝোলচনা খাই জিমা
2: হে
0: ভাত উতরালি ন গো চলো সবে খাইবো
4: আমি ঝোলচনা খাই জিমু
1: হ্যাঁ
0: ই খাবার সময় তে কা করি পয়সা সারবো
1: নাক তোলে মেছা যাহার জন্তা আইছা চলো রে পিলে
3: চলো চলো চলো ঝোলচনা খাই জিমু
0: হয় গো চিনির দিটা তো ফের তোতলান
1: আ তো বেটি হ্যাঁ তো দিটা বনে তো পুছে গা যটা উতরবার না নাই ধরবার
0: ফুকা ঝরা তো সবু করলান গো ওই মির্চা সাতটা ঝাড় দেশি 1, 2, 3, 4, 5, 6, 7 মুই চুলাতি পকে গেরি আউছে
1: তুই নে থাবে বস তো বেটি খুয়েলাড়ে নাই যিবু জাড় হেউছে
3: বাগো এ দেনে
1: হ্যাঁ ইনে রক ই দিশেদি যিবার দরকার নাই পড়া বই ধরি বস আজ ঘরু কেহি বাহারকে বাহারি নাই পার
0: বাপ রে টিকে এলে গন্তা কাঁগো কেতে নজর পড়িছে যে সবুবেলে তো ই দিশেদি হেলে
1: মাস্ক পায়ে বাগির মির্চা তোর ছুঁয়াকে ঝাড়ুছু তোর ছুঁয়াকু খালি নজর পড়ুছে গাঁথি আর ছুঁয়া নাই না কি সেমানে ই দিশেদি নাই হবা
0: কাঁ করে হি হি হেউছ রে চিনিকে ডাক্তার ফাক্তর হেলে দেখুন
1: নয়া ডাক্তার গুটে ইনর ডাক্তারখানাকে আইছন সে বি রহুছন কি ছুটি নেইকরি যাউছন যে যিয়ে তো আলে ছুটি নেইকরি ভাগ
0: ডাক্তার অছন বেলে নেই করি দেখেই দউ যাই দোকান নাই যাও ভেল গো ঘরে বুতা করুছ যে
1: অ সে তেলি ঘরর পিলা বাজার জিবা যে হড়বড়াই দেলা কেতে দোকান জিবি বইলি হেতির লাগি ঘরে করুছে সেনু তুই বি সবু বেলে কহুছু ছুয়ে মতে সাধি দেলে ন বদমাসি করুছন ঘরে রই দিনে দেখমি বলি কেতে সুতো রহিত অছন
0: ওহো মুই তিনে মিছ কউতিলি তমে ঘরে অছ বলি করি এতকি চিকন চাকন নাই তো স্কুল ছুটি দিন গুটে বন্ধ ভিতরে তো গুটে গছ উপরে আর ই গুটক জ্বর দিয়ে কার খপর উপরে চড়ি করি নাচু থিতা
1: ই ছুয়াকর পছে তুই কাঁ করি পড়িছু গা ছুয়ে কাঁ থাবে রস ই দিশেদি নাই হবে আমি ছুয়া থিলা বেলে যেনতা হেউথিলা ইমানে তো কিছু নাই হবার
0: যেনতা থিল হেনতা ট্রেনিং দেই দিও কিয়ে পারে মোর তোমর সঙ্গে বকর বকর সেয়াড়ে মোর কেতে বুতা রহলান
1: তোর মার স্ক্রু ঢিলা হয়ে গেল না রে
2: ঠিক কহলু গো
1: পতি এ পতি সে ফাইল মোরা কে আনত
3: বা পতি কে খুজলান ইয়া দেখেন তা করমা
2: সে পতি তো দেবি কেতে রেজি করছে যে ফর্মুলা উঠে পোকা মা
3: জলদি পোকা বাইনু যাও
2: বাগো ই পাটটা নাই আবার বতে দে তো
3: মতে বি গো বা
1: ও ই পাট মরলি রে বুয়া মতে কিছু যে নাই আছে কা করছি যে হ্যাঁ শুন মুই তেলি ঘরে ই রিং কে দেইকরি সঙ্গে সঙ্গে আসুছে আর সবু বতে দেবি তমে এনে বসি পড়ুত পোলাসি রে বুয়া ই নস্তা হবার নু ভাগবারটা ভোলে
3: বঁচি গলা বা পতি পতি হইতিলে মরিতিতা বা বাবুচে পতি ঘরে অছে
2: সে গুট কো বি দেখন কেতে ডেরি করছে যে জিবা আরু তো আনবা
3: মুই তো জিমি কোথলি তুই তো তাকে পঠালু
2: ই তারপরে তোর বুদ্ধি মোর কুর্তা তোতে লাগিছে তা
3: হে দি পতি আইলানো পুরা টুকে লিখে দিসুছে রে
2: আসি গলি কেতে ডেরি কইর দেসু দাদা
5: ছানি করি দেলা তো মা বা খুজুতলে
3: বা খুজুতলা তাকে ফর্মুলা পকি বিদা কর দেনু মা ভিতরে অছে বাহার কর
2: কেনতা আনলু দাদা
5: হোটেল কে

0: शिव को का बसी थिला कहली मोर बा कोई छे छोटा सिंगड़ा दे देला
1: तोते चिनला
0: मुयन टुकेल बेसै छे काटा चिनबा
2: पैसा मांगला कि नहीं
0: हां मांगला मुई कहली मोर बा देबा पचला ते कहार जे आवगा कहली खिरर जे आए कहला ननी तोर बानु जा पैसा आनी देबु ना मुई भी आनी दो छे कोई के पोले ही है
1: शिव को का की रर्जी के खुजु थौ
2: देख लो मोर दिमाग
0: खुजी खुजी घर के आले
2: आसु खिरर तो मैं गुटे जी चीनी मैं थोड़े न तार होटल के जाई थी
3: खिरा खिरा
1: बाकी के खुजु छे रह तो देखसी भागो रे शिव को काए ए पति तो टुकेल बेस पाल्टी बुजा
2: हां
3: खिरा घरे अछे
1: कोका जुहार
3: है बने था ए तोर बाजे
1: नाही न तो काम बोलु थलो
3: हां तोर बहन होटलो सिंगड़ा आनला तो पैसा आनी दउ छे कहला हेटा तोर बाके पचरे आली तू पठालु कि केनता
1: सिंगड़ा नाही तो कोका चीनी ए चीनी
0: कहला इवा कोका
2: जुहार
3: हां बने था
1: चीनी तू ई कोकार दुकानो सिंगड़ा आनी छु
3: ई नाही जाए
1: बोले आरु केन टुकेल आमे तो दुई भाई आरु गुटे बहन चाह
2: पति चीनी
3: हां तो मु जानी छे बड़ा मुश्किल हैला
4: इवा कोका काना मुश्किल हैला
3: आ ई टुकेल छुआ गुटे होटलो छोटा सिंगड़ा आनला
4: हां
3: पैसा मोर बा देबा कहला कहार जीरे ननी तू कहबार के खीर और जी आए कहला हेटा तू पठालु का बोली पोचरे आइली
4: चीनी तू जाईतिलु
3: ई चीनी के मोई नहीं चीनी छे आरु गुटे ई चीनी नो सामान ऊंचा हबा
4: देखो तो मोर ना धरी आनी आबाटा अच्छा कोका से टुकेल के देखले तू चिन्ही पारबू तो
3: है सामना थी देखले पटो करी चिन्ही पगामी ई तोर घर के देख तो पले आली जे भूल नहीं बुझबूगा
4: नहीं कोका
3: जैसीगा से दिन होटल थी गहकी बसी थी बेबो ई तोर छुआ गेरा बड़ा संस्कारी है छनबो भल लागला बढ़िया शिक्षा दे छु ई गांर सले बदमाश छुआकर संगे मिसी नहीं देबो
4: नहीं कोका
3: आसु छ
4: हां ए पानी सुनलु रे कोका का बोला जे पुरखा लोग का लोग देखले चिनसी ई थी जे मोर छुआकर ने सब बेले गोर गोर होछु
5: हां हां हैला एते नहीं उपलो
4: तुमर बाप है बोली आज मते गौरव लागु छी ए दे नियो 5 टका घिनी खाइबो
2: आरो नहीं हां
4: ए दे टमाटे तिन्हे 2-2 टका नबो
5: का करी छ को पैसा मुहा करू छ
4: नाक तोले में छ जहर जनता आइ छ
5: के बारे मोर तुम के चलो बड़े पुरु खाई दियो जे मैं धान कुटी जिमि आसो
4: हां चलो पिले आज बड़े पुरु खामा आमा
1: हां चलो चलो खामा चलो चलो
4: चीनी कल तोते डॉक्टर देखामी काना मार लीगा बेटी उतर तो हैं आलू सीजा ईटा तो सिंगड़ार गुणा गिराए इनके कंता आला हैं ए से पोसा के दियो
1: ए दे
4: हां दियो दियो दियो
2: ए दे
4: ई सिंगड़ा गुणा इनके कंता आला बे
2: हम नहीं जानी
4: अच्छा तुमे दुहे तो थिलो पति तू ही तो नहीं दिसु थई तू ही केने थिलु काई जाई थिलु बा तू ही सिंगड़ा गुणा इनके केन वाला काई जाई थिलु तू ही हाय हाय
0: मुई के एकला कहली सबे कही छु
4: हाय माने जाई थिलु टुकेल बेसई कुटलु बिन पैसा थी बापो ना धरी सिंगड़ा ने छु से शिव कोका के मुई काना मुंह देखाबी का कर जाई थिलु बे बदमाश का कर जाई थिलु
0: मते चीनी बुते थिला
4: चीनी माने नाटोर गुरु तुई आउ ई जरर दिए भी तोर एते दिमाग मारु छे हाय कामो छु हाय त तुमको नै गौरव करूथली शैतान गिरा मुझे घरे अछंदगा बोलु छे ता भितरे एते डामा
5: का करी किल्लो छगो
4: तोर छुआ को मुई आउ नाइ पारे एड़े बदमाशा लुक को साइकिल रिंग लगे किंद्रे दउ छ
5: इ बेले थी का करी इंता हो छ मुई फी दिनो ई पाला देखु छे मुई कहला बेलके मते 50 कथा कहथलो नै निजर बेले बयाई जउ छ बानली न खाइब आसो
4: नै आज खाइबार पिबार बंद ए कांदर उठ बसो बे सिंगड़ा खाइ छ त हजम बा আরে আরে আরে আরে, আর দিনে বদমাসি হলে গোড় ভাঙ্গি দেমি। মানুষকে হয়রান করে দেউছ, মানবা দি কথা। হ্যাঁ
2: ক্ষীর আমকু পিটি করি তুই ঠিক নাই করলু, আমার পাটি
6: জিন্দাবাদ।
1: তোমা পরিচট পিলাটিয়ে গাঁ চাহালির চটসিয়ে চেহেরাটি তার ডৌল ডৌল বুদ্ধি রে।
5: চাহাপতি চিনি মুই বন্ধকে যাউছে, বসি করি পড়ুথিব, বদমাসি হব নে, জ্বর দিয়ে চিনিকে খোলাড়ে নব নে, বাফরিয়া রাগবা, মুই ঘাটু আউছে।
1: তোমা পরিচট পিলাটিয়ে
2: আমি কাড়া করমু,
0: বাহে দিন বনে পিটলা,
1: মতে বি পিটলা, জ্বর হচ্ছে বলি চিনিকে নাই পিটলা।
2: কান ধরি কর তো উঠবস করালা, বা দিনে খালি মাতি করি আসু, বদলা নে মা।
1: তোমা পরিচট পিলাটিয়ে
7: এ মোর চাপতি পানি।
1: বা গীত গাউছে কে রে,
0: হেনতা লাগুছে,
1: রহ তো দেখছি।
7: এ
1: বা মাতি করি আইছে রে,
2: আজ বদলা নে মা, সি ফর্মুলা পকা মা, চলো চলো চলো
1: চলো চলো চলো। দেখো মুই অটা লই করি মোর গুড়ার আংটি ছুঁছে।
2: হে যাও দাদা,
0: হে যাও দাদা,
2: হে যাও, হে
0: দাদা, হে যাও।
1: আমি নাই পারে, চিনি তুই কর।
0: হে যাও,
1: হে যাও চিনি, চিনি হে যাও, হে যাও চিনি, চিনি হে যাও।
2: মুই নাই পারে।
1: পতি তুই কর, টঙ্কে লেখা জিদিবাদি।
0: ঠিক আছে।
1: হেই যাও পতি, পতি হেই যাও, হেই যাও পতি, পতি হেই যাও, এ পতি জিতি গলা, পতি জিতি গলা, পতি জিতি গলা। নে
0: পয়সা দিও, পয়সা দিও,
1: এ
0: দেনে মোর লেখে আর কে পারব?
4: মুই পারমি বে,
2: তুই নাই পারু গো বা।
1: বা পারমি কইছি,
4: কে কলাবে মুই পারমি কুছে, ওটা লই কি নাই বুড়া আন্টিকে ছিনি পারে।
0: হালে টমাটে দেবু,
2: জিদি বাদিয়ে।
4: হ্যাঁ দেমি,
1: হেই যাও বা, বা হেই যাও, হেই যাও বা, হেই যাও বা।
4: এ দেখো মুই
1: এ চিনি
4: চুঁচে,
1: বাকি পচড়ু হ্যাপলি দে। হেই যাও বা, বা হেই যাও, বজরং বলি কি
4: ঠিক কহলু,
2: তুই নে বসি থা, আমি খেলুছু।
4: হ্যাঁ খেলো,
1: চলো চলো চলো চলো
4: খেলো খেলো।
1: দেখো ইহাতে মুই দণ্ড বৈঠক মারমি।
0: হে যাও দাদা, দাদা আই যাও,
2: হে যাও দাদা।
0: এক দুই তিন চার পাঁচ, দাদা তুই ইনতা কেতে থর মারি পারবু?
1: 50 থর মার দেমি,
2: 50 থর, বাতা 100 থর মার দবা না গোবা।
4: নাই পারে রে,
0: তুই চাহা দাদা নু হারি দিবু।
4: কে কলে রে,
2: ইনতা কেতে থর মারি পারবু রে?
4: 60 থর মার দেমি।
1: হারি গলে পয়সা দেবু, জিতলে আমি তোতে দেবু।
4: হ্যাঁ দেমি, হ্যাঁ
1: বলা, হে যাও, হে যাও বা, বা হে যাও। হ্যাঁ বলে, দুই তিন চার বা, হে যাও, হে যাও বা, হারি যাও বা, হে যাও।
4: মুই আর নাই পারে রে,
1: হে যাও, হারি যাও।
4: মতে উঠাবে সরে, মোর পুরান নব কাবে।
1: র র উঠাউছু, উঠাউছু,
4: মোর পিঠি উপরে কে বইছবে? উঠাবে সরে,
1: উঠাউছু, উঠাউছু, র র উঠো, উঠো, উঠো,
4: উঠাবে।
2: এ মুই মাপরু হে, মতে পূজা কর।
1: ওম ওম,
4: মতে উঠাবে সরে, মতে উঠাবে।
5: এ চিনি
4: উঠাবে,
1: মা এলানো কেনতা করমা?
2: ফর্মুলা পকা মা,
1: চলো চলো চলো,
4: মতে উঠাবে।
5: এটা কাই হচ্ছে রে
0: মা গো,
5: কাই হচ্ছে রে, কাই করি কান্দুছ?
1: বা মাতি করি কেনতা হচ্ছে দেখ
4: রে, মতে উঠাবে।
0: সব কই দে মু গো, বার থেকে তোতে কেতি গলি দেলা
1: মা, জুয়া সমকু কেদি দেমি কইছি,
0: আমি কেনতা কর মা গো? মা
4: মতে উঠাবে, মা চুয়া কাকে নাই জানে।
5: এটা কাই হচ্ছে গো?
4: কে বে?
5: মুই বে, তুই আসি করে ছুয়াকর সামনে নাট করুছ?
4: নাক তলে মেছা যাহার জেনতা ইচ্ছা, মোর ইচ্ছা মুই পিলি, তুই কেবে মতে কহবার লাগি?
5: মুই কে নাই জানি, মুই কে? এটা মাতি করি মনর কথা কউছ? আউ কেন দিন মুই কে কহিতিব, ଛୁଆ ପିଲା ଧରିକିରି ମୋର ବାପ ଘରକେ ପଲାମି।
4: ପଲବେ ସଲେ ମତେ ଉଠାବାର ଛାଡ଼ି ପଲାମି କହିକିରି ଡରଉଛୁବେ ସଲେ। ହଁ ସଲା ଯେବେ ଯେନ୍ତା ପାଏ ପଠେ ପିଇକିରି ଆଲେ ଇ ବାଖୁଜେନିକିରା ତିକେ କରି ଜିନା ହାରାମ କରିଦଉଛନ୍। ମୁଇଁ ବି ସଲା ତାଙ୍କର ତିକାନ୍ତି ନାଇଁ ପଡ଼େ ବୋଲି କେତେ ଭାବିକିରି ଆସି ଯେ କାଁ ହେବା ସଲେ ଛୁଏ ତ ମତେ ସାଇକେଲ ରିଙ୍ଗ ଲେଖେ କିନ୍ଦ୍ରେଇ କରି ଟିକେଇ ଦେବେ। ସେ ତିନିଟା ମୋର ପରାଣ ନେବେ ସଲେ ମା ଛୁଏ ମିଶିକିରି ମତେ ଅଲଗା କରିଝରେ ଯେ କାଁ ହେବା। ପାନି ଚା ପତି ଚିନି ଯେତେ ମିଶିଲେ ବି କ୍ଷୀର ନାଇଁ ମିଶିଲେ ଥୁଡ଼େ ଚାହା ହେବା। ମତେ ଯଦି ଅଲଗା କରବ ହେଲେ ଲାଲ ଚା ହେଇକିରି ଥିବ ବେ ପାନି ଚା ପତି ଚିନି।
6: ପାନି ରେ
5: କା ହେଲା ଗୋ?
6: ମୁଇଁ ଦୁକାନ ଯାଉଛେ, ଦୁକାନର କମାନୀ ଦେଖି ଶାଗ ତୁନ ଆନବି।
5: ଚିନିର ଚିନ୍ତା ତ ଖାଇଲା ନଗୋ, ତିନି ଦିନ ଯେ ଦୁର୍ବଳ ହେଇଯାଉଛେ। ଡାକ୍ତର ଆଜ୍ଞା ଆର କାଣା ବୋଲୁଥିଲେ?
6: ରକତ ପରୀକ୍ଷା ତ କରିଛନ୍, କାଲ ଭଲ ମନ୍ଦ କହିବେ, ଔଷଧଟା ତ ଦେଇଛନ୍।
5: ନା ଗୋ, ଚିନି କେତେ ଜ୍ୱର ହଉଛେ ଯେ ତାର ରକତଟା ପରୀକ୍ଷା କଲେ। ଇ ମୋର ରକତ, ତମଟା, ଦୁଇ ଛୁଆଙ୍କର ରକତ, ଫେର କାଁ କରି ପରୀକ୍ଷା କଲେ?
6: ହେ ଡାକ୍ତରୀ କଥା ମୁଇଁ କେନ୍ତା କହିପାରମି, ଚିନି ରକତ ପରୀକ୍ଷା କରଲେ, ସେନୁ ମତେ ପଚାରିଲେ ଘରେ ଆଉ କିଏ କିଏ ଅଛନ୍, ମୁଇଁ କହିଲି, ସେନୁ ସେ କହିଲେ ଯ ସମକୁ ନେଇକରି ଆଇବ। ହେଟା ତ ଘରକେ ଆଇଲି ଆଉ ସବକୁ ନେଇକରି ଗଲି।
5: ହେଲା ଯେ ଚିନି କେ ଜ୍ୱର ହେଇଛେ, ଏ କୁଟୁମ୍ବ ସିଆ ରକତ କାଁ କରି ପରୀକ୍ଷା କରଲେ?
6: ରକତ ପରୀକ୍ଷା ତ କରିଛନ୍, ଇ ରକତ ପରୀକ୍ଷା କେତେ ଥର କଲେ ଜାଣିଛୁ? ଇନ କଲେ, ସମ୍ବଲପୁର ପଠାଲେ, ବୁର୍ଲାର ବଡ଼ ଡାକ୍ତରଖାନାକେ ବି ପଠାଲେ, ହେତ୍କି ଠାନେ ଆମର ସମକର ରକତ ପରୀକ୍ଷା କରିଛନ୍। କାଁ କରି କରଲେ କହିବୁ ବୋଲେ କାଲ ଡାକ୍ତର ଆଜ୍ଞାକେ ପଚାରମି।
8: କ୍ଷୀର, ଏ କ୍ଷୀର,
5: କିଏ ଡାକୁଛେ ଗୋ?
8: ଘରେ ଅଛୁ କେ?
6: ଅଛେ ଅଛେ। ଇବା ଡାକ୍ତର ବାବୁ, ଜୁହାର ଜୁହାର ହଜୁର।
5: ଜୁହାର ଆଜ୍ଞା।
6: ମତେ ଡକେଇ ପଠେଇ ଥିତେ, ହାଜର ହେଇଯାଇଥିତି, ଆପଣ କାଁ କରି ହଇରାଣ ହେଲେ?
9: ହଇରାଣ କାଣା, ନୂଆ ହେଇ ଇନେ ଜଏନ କରିଛେ, ତୁମର ଗାଁ ବୁଲି ବାହାରିଥିଲି, ତୋର ନେ ଦୁଇପଦ କଥା ହେମି ବୋଇଲି ବେଲେ ସେ ୱାର୍ଡ ମେମ୍ବରଟା ତୋର ଘରଟା ଦେଖେଇଦେଲା।
6: ବସୁନ୍ ଆଜ୍ଞା, ଠିଆ ହେଲେ ଯେ ବସୁନ୍ ବସୁନ୍।
9: ତୋର ଝିଅ ଯେ
6: ଚିନି ହଜୁର?
9: ହଁ ଚିନି, ତାର କଥା ବି ପୁରା ଚିନି ଲେଖେ ମିଠା।
6: ନାଇଁ କହନ୍ତୁ ଆଜ୍ଞା, ଜ୍ୱରଟା ତାର ଉତରବାର ନାହିଁ, ଉଷ ଖାଇଲେ ଉତରି ଯାଉଛେ, ପଛେ ଫେର ଯେନ୍ତା କେ ହେନ୍ତା, ବନେ ଦିନ ହେଇଗଲାନ ଏଇ ଜ୍ୱରକେ।
9: ହେଲେ ବି ତ ଛୁଆ ଫୁର୍ତ୍ତି ଅଛି,
6: ଆଗର ଲେଖେ ନାଇଁ ନ, ଖିଆ ପିଆ ବି ନାଇଁ କରବାର।
5: ଏ ଦେ ଆଜ୍ଞା ଚିନି।
9: କାଁ କରୁଥିଲୁ ରେ ଚିନି?
2: ରେଡିଓ ଲଗେ ଗୀତ ଶୁଣୁଥିଲି।
9: ଆଚ୍ଛା, ଇଟା ତୋର ପିଲାମାନେ ତ?
6: ହଏ ହଜୁର।
9: ଡାକ୍ତରଖାନାଟି ଇ କାନ୍ଦୁଥିଲା ସୁଜା ଦେଖିକରି, ନା ବୋ ଦୁଃଖାଲା ଭାଲବ, ଚିନି କେ ତ ଚାଲ ଦଉଛେ ନ,
6: ଜ୍ୱର ଉଷଟା ଖାଇଛେ ତ।
10: ଇ ଡାକ୍ତର ଏଦିନ ସୁଜା ପୁଣି ରକତ ଭରି ଦେଇଥିଲା।
0: ମତେ କେତନି କେତେ ଦୁଃଖାଲା,
10: ମତେ ବି
0: ହେତେ ପଚାରୁଛି, ନା ବୋ ଦୁଃଖାଲା ଭାଲବ।
10: ରହ ବେଟା, ଇ ଚାଲ ତାର ଲେନ୍ସ ଗୁଟେ ଲଗେଇଦମ,
0: ଚାଲ ଚାଲ।
9: ଚିନି ଆ କରିଦେଲି ମା ଟିକେ, ହଁ ଟିକେ ଜୋରସେ ନିଶ୍ୱାସ ନେ ତ,
10: ଆଦି ଦେଖ,
9: ହଁ ତୋରି କୁର୍ତ୍ତାକେ ଟିକେ ଉଠା ତ,
10: ଆଦି ଡାକ୍ତର ବାବୁ ଲେନ୍ସ ବନଉଛ।
9: ହଁ
4: ଏ ବଦମାସ କିରା,
9: ବସ ତ ବସ ଇନେ ବସ, ହଁ ହଁ ହଁ ହଁ ବନ୍ଦ କର ବନ୍ଦ କର। ତତେ କେନ୍ତା ଲାଗୁଛେ ଗା ଚିନି?
2: ଭଲ ନା ଲାଗବାର, ମୟା ଗଛ ଚଢ଼ି ନାଇଁ ପାରବାର, ଚାଲେ ଟକା ଲାଗସ।
9: ହଁ ତୋର ବା କହୁଥିଲା ତୁଇ ଖିଆ ପିଆ କାଁ କରି ନାଇଁ କରବାର ଗା, ଖାଇଲେ ସିନା ତାକତ ହେବା, ତୁଇ ମୟା ଗଛ ଚଢ଼ି ପାରବୁ।
2: ଦେଖୁନ ଆଜ୍ଞା, ନାକ ତଲେ ମେଛା, ଯାହା ଯେନ୍ତା ଇଚ୍ଛା, ଆପଣଙ୍କର ଇଚ୍ଛା ହେଲା ଆମକୁ ସମକୁ ସୁଜି ହୁଙ୍ଗି ଦେଲେ, ମତେ କେତେ ଦୁଃଖ ଲା କି?
9: ତତେ ତ ପାରି ନାଇଁ ହୁଏ ଗା।
2: ଆଜ୍ଞା ମୁଇଁ ଯାଉଛେ, ହେନେ ରେଡିଓ ନେ କେତେ ଗୀତ ସରି ଯାଇଥିବା ନ।
9: ହଁ ହଁ ହଁ ଯା ଯା ଯା ଯା, ଏନୁ ଏନ୍ କେ ଜ୍ୱର ନାଇଁ ଛାଡ଼ବାର୍ ତ ଖିଆ ପିଆ ଆରୁ ଖେଲକୁଦ କେ ଜଗବାକେ ପଡ଼ବା। ভাল লাগলে স্কুলকে ছাড়বো।

0: বাকে ডাকি আনবু, জলদি ঘরকে আসো কহবু।
1: হে দে গো মা, বা এলানো
0: হই গো, তুমি ঘাই যো তো ইমানকর হেডা গিয়া নিকে ছোয়া মানকু স্কুল লু বাহার কর দিয়েছন।
2: ই সামান গিরা সবু রখ তরে পিলে?
0: এটা কায় সামান আয় গো, কায় সামান আয়?
2: দোকানর সামান আয়।
0: দোকানর সামান?
2: হ্যাঁ, তোতে কায় কয়েছি রে পানি, আমার উপরে গোটে বড় বিপত্তিটে পড়লা না।
0: কায় কথা কয়েছ গো, কায় বিপত্তি পড়লা?
2: গোলা কাল রাতি গান পৌঁছ বসিলা, গাঁ গোটা লোক থিলে।
0: কায় থি লাগি?
2: আমার চিনির লাগি।
0: মোর চিনির লাগি গাঁ থি পৌঁছ বসুছে কাঁ করি?
2: আমার চিনিকে যেন এডস বেমারি হয়েছে হেথির লাগি।
0: মোর জিকে তো জ্বর টিকে হয়েছে গো, জ্বরটাকে এতে বড় বিমারি হ্যাঁ।
2: কাল পৌঁছটানে ডাক্তার আজ্ঞা বি হে কথা কহলে, এ রুগী সঙ্গে মিলামিশা উঠা বসা কি একা সঙ্গে খিয়া পিয়া কলে কিছু নাই হুয়ে, কেতে বুঝালে তাঁকর কথা কিহে নাই শুনলে। আজ গাঁর সবু লোক দোকানকে আসি তোর ঝিকে এডস বেমারি হয়েছে, হেথির লাগি তোতে গানু নিয়া পায়ন ঘাট মনা হলা, দোকান বন্ধ, ছুঁকর স্কুল বন্ধ, শুনে দেই পলালে, কান আউ করতি, দোকানর সবু সামান ধরি পলে আলি। পানি? এ পানি, পানি রে!
0: মোর চিনি কেকে সোথে বড় বিমারিটে হয়েছে গো।
2: সবে তো হেই কথা কহুছন্ত রে।
0: মোর ঝিকে কিছু নাই হুয়ে গো, মোর ঝিকে কিছু নাই হুয়ে, এ মোর চিনি রে!
2: মা শুনলেই এতে বড় বিপত্তির পাহাড় মুই ছুটিয়া মনুষ্টে কেনতেই বুহিমি, মোর দুঃখর সময়াতি মুই একলা হইগলি মা, গানু এক ঘরিয়া হলি, দোকান বন্ধ হলা, কেনতেই করবি মুই, ঘর লাগি অড়িয়া খুঁজমি কি ছুঁয়াকে সকলবার চিন্তা করবি, কেন চিন্তা করবি, কমালে কুটুমকে থির দৌথলি, মোর বুদ্ধি বনা হইগলা না মা, ঘরে যেতে ক্ষীর পানি চাহা পতি থিলে কাণা হবা, চিনি নাই দিলে সবু সিঠা হইছি মা, সবু বেকার আছি, চিনি নাই হলে কিছু নাই হয়ে, মোর চিনিকে সাহ মা, মোর চিনিকে সাহ মা।

0: নাই কান্দ্রে
1: কা করি কান্দুছি
0: সে চমার পিটলা
1: কা করি পিটলা তুমি খেলাড়ে যাইছিল
0: ভুকে আর সহি নাই হেলা গো সে মড়ুয়া সালে চমার কে ভেটলু কালঠানু নিহা খাও মামু কান দুইটা খাইবার কে দে বলবার থি পতি কে আর মতে পটো পটো পিটি পোকাল
2: আর কইলে গুড মঙ্গি তে মি কইল
1: নাই কান্দরি খেলাড়ারু নাই বাহারবো
0: ভুকে মোর পেট দুখালা ন গো মা
2: গলা কালি ও মোর বড় দি যা কইছিলু
1: দম ধরো রে দম ধরো আই জেন হলে খাবারটা আনি করি দেমি
2: মা আমার চিনি কে কান আই যে গো
1: কিছু নেই আমার চিনি কে তোমকু রাগর সুরে গালি দেসি মন ভিতরু কে কইছি তোমে তো মোর দুই বাহা ওরে
0: খাবার লই কেতে বলে দেবু গো মা
2: ই তোর কোন দেইত আরু নাই মাগু
1: তোমকু দেবার লাগি মোর সরাক ছড়া আইজ মোর নেও কিছু নেনো মুই কেড়ে ও ভাগি মা ছোয়া কর মুহে দানা দিনে পারবার হে মা সমলে তোর সরন্ধি তো মা মুই সবু বেলে অছে এই ঘোড়ে সন্ধি সমিয়াতি মুই কাহকে সমলামি বিমার ছুয়া কে সুখলমি কি ছুয়া কর লাগি দানা খুঁজমি তুই তো দেউলে বসি কেতে কোন খাওছ মা তোতে আজ মুই কিছু নাই মাগবা খালি মোর ছুয়া কর মুহে দানা দে দে মা খালি মোর ছুয়া

0: তমে এনে বসে তো মুই দেখছি কেন শাক তুল মিলবা হলে আনমি
1: বাগো
2: চুপ
1: মা কাহি ওলা গো
2: মাস চাউল শাক তুন আনি যাইছে আসুথিবা আজ মন ভরি খামা
0: চাউল মানে কি দিমান দে হেলে কবাট বন্ধ করেদেলা উপর পড়া তল পড়া খলিয়া পালি ঝাঁকর পালি সে গাঁ মানক বি গলি সবু নিয়ে গোটে কথা মতে লাগলান আমি সবে এই ঘরে রুন্ধি এই করে মরি যিমা রুন্ধি এই করে মরি যিমা
2: পানি রে দেখ ইনে তো কমানি ধমানি বন্ধ হলা গাঁ থি আমর লাগি নিয়া পাইন মোনা আমর দুঃখর সময়াতে এতে বড় গাঁ থি লোকটে নাই আহা করবার লাগি এন্তা সময়াতে তুই মুই বেমার ছুয়াকে সঙ্কলমা কি পেটর চিন্তা করমা চালো আমি সবে সম্বলপুর পলামা লোক কহেছন সম্বলপুর মাটি ঠিয়া উঠলে মা সমলেই কাহকে ভুখে নাই রকি মুই রিক্সা রুক্সি চলামি ন সে না আমাকে কে চিনিছে চিনিকে ডাক্তারখানাতে ভর্তি করমা এতে বড় ডাক্তারখানা সে মানে চিনিকে ভল করে দেবে মুই রিক্সা চলাই করি ইনর নু বেশি কমাবি ছুঁয়েবি মোর ভুখে নাই র সবু ঠিকঠাক হয়ে গেলে ফের গাঁকে ফেরিয়ে আমা
0: কেবে জিমা
2: আই জিমা ইহাদে জিমা জলদি বাহার চাহা তুই এ পটিকে ধর পতিরে তুই লণ্ঠনকে ধর আমি সবে সম্বলপুর জিমা পানি তুই চিনিকে ধর
0: চিনি চল মা আমি সম্বলপুর জিমা আ হই গো আই ওর ঝির দিহিটা তো কাকর হয়ে যাইছে গো
2: আমকু মুরচি দেলা।

0: আরে ভিকমপুরে মন শান্তি হেলা ইহাদে কাঁড়া জ্বর টিকে হেলা যে ডাক্তার কহিনেলা ফোলনা বেমারি হইছে তুমি ভিকমপুরে আহ করবার ছাড়ি মতে নিয়া পাইন মোনা কনেল দেখো মোর বালুত ছোয়া এক বুঝি দেলান ইহাদে মনকে শান্তি হেলা আরে মোর দুঃখর বেলে ঠিয়া হইতি তো কিয়ে কার বেমার টেলা কেনতা বনে হেবা ভূতি বতাবার ছাড়ি মতে এ ঘরিয়া কনেল আরে বেমার হবার তুই মোর বালুত ছোয়ার কায় দোষ হেলা কাল সকালে তোমর মানকর ঘরে এই বেমারি হেবা সেতেবেলে কেনতা করব মোর লেকে গরিয়া হলে মোর দুঃখটা জানব ছুয়া পিলা দিন দিন ভুখে রইলে মা বুয়াকে কেতে কষ্ট হেসি বুঝব মা শুনলেই মোর ছুয়াকে তো চিনি নেলু মা ই বেমারি কেনসি ছুয়াকে নাই দেবু নাই তো সে পরিবার বি গানু এক ঘরিয়া হই মোর লেখে রুন্দি হই মরি যাবে রুন্দি হই মরি যাবে
1: চলো জি মা
0: সবু খেল তো সরি গলা ফের কাই জিমা
1: নাই চলো জিমা
0: কেন কি জিমা
1: জেন গাঁ থি মোর বিমার ছোয়া কি আহা করবার লাগি কি হে নাই নো সে গার সিমনা থি মোর মোলা ছোয়া কি নাই তোপে নাই তোপে নাই তোপে
0: ঠিক আছে চলো

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছে সংখ্যালঘু পনেরোসূত্রি যোজনা বিষয়ে। বর্তমান জাঁয়া নিযুক্তি এবং আর্থিক অন্তর্ভুক্তি দিগরে কার্যকরী যোজনা। প্রথমে হল জাতীয় সংখ্যালঘু বিকাশ আর্থিক নিগম ঋণ যোজনা বা NMDFC। এ স্বনিযুক্তি এবং ব্যবসায় বিকাশ পাই কম সুদরে ঋণ প্রদান করে। দ্বিতীয় হল দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা DEY NRLM, যা কি স্বয়ং সহায়ক গোষ্ঠী ও ক্ষুদ্র অর্থ যোগাণ মাধ্যমে গ্রামীণ গরিব মহিলা এবং সংখ্যালঘুক সমর্থন করে থাকে। তৃতীয় হল দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় সহরাঞ্চল জীবিকা মিশন বা DEY NULM। এহা সহরাঞ্চল সংখ্যালঘু সম্প্রদায় লোকঙ্ক পাই দক্ষতা তালিম এবং নিযুক্তি সুযোগ প্রদান করে থাকে। চতুর্থ হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এহা ক্ষুদ্র ব্যবসায় এবং উদ্যোগী মানঙ্ক পাই সমান্তরাল মুক্ত ঋণ প্রদান করে থাকে। পঞ্চমরে হল ব্যাঙ্ক গুড়িক দ্বারা প্রাথমিকতা ক্ষেত্র ঋণ প্রদান। এহা নিশ্চিত করে যে সংখ্যালঘু সম্প্রদায় প্রাথমিকতা ক্ষেত্র অধীনরে ঋণ পাইপারে। এবে জাঁয়া গৃহ এবং ভিত্তিভূমি পাই কার্যকরী যোজনা। প্রথমে হল প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY। গ্রামাঞ্চল এবং সহরাঞ্চল উভয় অংশ অধীনরে সংখ্যালঘু পরিবারকু সুলভ গৃহ প্রদান করে থাকে। দ্বিতীয় হল জাতীয় গ্রামীণ পানীয় জল কার্যক্রম বা জল জীবন মিশন, যা কি সংখ্যালঘু সম্প্রদায়ক বহুল গ্রাম সমেত গ্রামাঞ্চলরে নিরাপদ এবং স্বচ্ছ পানীয় জলর উপলব্ধতা সুনিশ্চিত করে থাকে। শেষরে উত্তম স্বাস্থ্য এবং পুষ্টিসার যোগাইবা পাই কার্যকরী যোজনাগুলিক হল জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন। এহা সংখ্যালঘু বহুল অঞ্চলরে স্বাস্থ্য সেবা এবং সুবিধা প্রদান করে থাকে। দ্বিতীয় হল আয়ুষ্মান ভারত যোজনা। এহা দ্বিতীয় এবং তৃতীয় স্তরীয় চিকিৎসা পাই প্রতি পরিবারকু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভরেজ প্রদান করে থাকে। এবং শেষরে পোষণ অভিযান, যা কি সংখ্যালঘু মহিলা এবং শিশু মানঙ্ক মধ্যে কুপোষণ হ্রাস করিবা এবং স্বাস্থ্য ফলাফলকু উন্নত করিবা তার লক্ষ্য। শ্রোতা বন্ধু, এবে আউ গোটে ভক্তিগীত শুনি নেবা।

আজি সন্ধ্যা 6:10 মিনিটে শুনবে কিশোর সংসার কার্যক্রমে চাল বুলে যা ক্রমে গোলাপি শহরের হাওয়া মহল এ সম্পর্কে প্রীতিধারা পরিজা। রাতে 7:02 সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ, রাতে 7:25 জেলা হালচাল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রম, এতে শুনবে চাষী রমাকান্ত বঘারক সাক্ষাৎকার। রাতে 8:00 বিশ্ব প্রসিদ্ধ শ্রীজগন্নাথ রথযাত্রার পূর্ব প্রস্তুতি সম্পর্কে পুরী জেলাপাল সাক্ষাৎকার শুনবে রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 8:15 শুনবে আলোচনা জগন্নাথ সংস্কৃতির সাম্যভাব, আলোচক ডক্টর সূর্যমণি সাহু। রাতে 8:30 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে কণ্ঠ সঙ্গীত শুনবে শিল্পী বিদুষী গিদেজা দেবী। রাতে 9:15 স্পটলাইট রিলে করব আকাশবাণী দিল্লী কেন্দ্র। রাতে 9:30 লোকগীত কার্যক্রমে কৃষ্ণগুরু ভজন শুনবে, পরিবেশন করছেন জয়দেব রাউত সাথী। রাতে 10:02 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম, এতে ভায়োলিন বাদন শিল্পী পণ্ডিত ভিজি জো, এবং রাতে 10:30 শুনবে কতোটি হিন্দি কথাচিত্রর গীত। এ

0: ଚାର ମାସ ଭିତରେ ସବୁ ପଇସା ଆମର ଯଦି ଆସିପାରବା ବୋଲେ ଆମକୁ ଠିକ୍ ଲାଭଟା ଦେଇପାରବା,
1: ଆଜ୍ଞା।
0: ଆର୍ ଯଦି ବେଶୀ ଯଦି ହେଇଯିବା, ଯଦି 2 ମାସ ଛୁଆ ଦେଇଥିବା ଆନ୍ମା ବେଲେ କିଛି ଲାଭ ନାଇଁ ଦିଏ ଆଜ୍ଞା।
1: ଆଜ୍ଞା,
0: ସେ ତ ଗୁରସ 2 ମାସରେ 50% କମେଇ ସାରିଥିବା ନ ନା, ଆନ୍ମା ବେଲେ କିଛି ଲାଭଟା ନାଇଁ ଦିଏ ଆଜ୍ଞା। ଇଟା ମେନ୍ କରି ଧ୍ୟାନ ଦେବାକେ ହେବା। ତାପରେ ଯେନ ବି ଆମେ ଗାଈଟା କିଣି ଆନ୍ମା, ଯଦି ଆମର ଆସପାସରେ ହେଲେ ତ ଆମେ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟିଂ କରି କରି ଆନି ଆସ୍ମା, ଯଦି ଦୂରିଆରୁ ଯଦି ଆଣ୍ମା ବୋଇଲେ ଆମେ ଇନ ଗୁଟେ କିନି ଆମର ଥାନାର କି ସେ ଆମର ପଶୁ ଡାକ୍ତର ଗୁଟେ ଲେଖେଇ କରି ନେମା ଯେ ଆମେ ସେନ ଗାଈଟା ଆନୁଛନ୍ ବୋଲବେ ନା, ତ ସେନ କେନ୍ତି ବେଆଇନ ଗାଈ ଗୋ ଚାଲାଣ ଯେନ୍ ହଉଛି ବାଟେ ଧରୁଛନ୍, ବୈଜଙ୍ଗ ଦରବାରେ ଛେକୁଛନ୍, ମାଡ଼ପିଟ କରବେ, ତେଣୁକରି ସେନ ଯାନ ଅନର୍ନ ଗୁଟେ ଲେଖେ ଆଣବାର ଅଛି କି ସେନ ଯିଏ ଆମର ଥାନାର ଗୁଟେ ଲେଖେଇ ଦେମା, ନାଇଁ ଗାଈଟା ଯାଉଛେ ଇ ରୁଟ୍ସରେ ଯାଉଛେ, ଅମକା ଅମକା ଜାଗା ଯାଉଛେ, ଇ ଜଣେ ଚାଷୀଟା ନେଉଛନ୍ ବୋଲେ ସେନ ସେ ଭିଏସ୍ଟା କିନି ଗୋଟେ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେବେ, ଟ୍ରାନ୍ସପୋର୍ଟେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଗୋଟେ ବୋଲେ ଆମେ ନିର୍ଦ୍ଦୟ ଉପରେ ଆମେ ନିର୍ଭୟ ଉପରେ ଆମେ ଠିକ୍ ପହଞ୍ଚେଇ ପାର୍ମା ଆମର ଜାଗାକେ। ଆର୍ ବେଶୀ ଲଙ୍ଗ୍ ଜର୍ଣ୍ଣି ଯଦି ହେଉଛି ବୋଲେ ବାଟେ ହୋଲ୍ଡ କର୍ମା 2-3 ଜାଗାରେ, ଯଦି ଧର ବିହାରରୁ ଆଣିଲା କି ପଞ୍ଜାବରୁ ଆଣିଲା ଯେନ୍ ଟ୍ରକ୍ରେ ଆଣିକରି ସେଟା ସେ ଚାଲାଣ କରିକରି ଯଦି ଦୂରିଆରେ ଯଦି ଆଣବାର ଯଦି ଚାହିଁବା ଅଦର ଷ୍ଟେଟ୍ରୁ ବୋଲେ ବାଟେ 2-3 ଜାଗା ଆମେ ହୋଲ୍ଡ କରି କରି ଆଣବାର ଅଛି, ଦାନା ପାଣି ଠିକ୍ ହିସାବରେ ଦେବାରକେ ଅଛି, ଗ୍ଲୁକୋଜ୍ ପୁରା ପରିମାଣ ଟିକେ ଦେଇକରି ଯଦି ଆମେ ଗାଈଟା ଆନ୍ମା ଠିକ୍ ଅବସ୍ଥାରେ ଗାଈଟା ଘରକେ ପହଞ୍ଚି ପାର୍ବା
1: ଆଜ୍ଞା। ତ ଏଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ ଯେ ଯେତେବେଲେ ବି ଆମେ ଗୋଟେ ଗାଈକେ ଅନ୍ୟ ରାଜ୍ୟନୁ ଘିନୁଛୁ କିମ୍ବା ଆମର ତ ଗୋଟେ ଜିଲ୍ଲା ହିସାବରେ ଘିନିଲେ ଆମେ ବେଲେଥି ଆନି ଆସ୍ବା କିଛି ଅସୁବିଧା ନାଇଁ ହୁଏ, ଆଉ ନିଜର ପାଖେ ଘିନିଲେ ତ ଚାଲି ଚାଲି ବି ସେ ପଳେଇ ଆସ୍ବା କିଛି ଅସୁବିଧା ନାଇଁ, ଅଦର ମାନେ ଯେନ୍ଟାକି ଅନ୍ୟ ରାଜ୍ୟନୁ ଯେନ୍ ଘିନୁଛୁ ତ ସେନୁ ଆଣିଲା ବେଲ୍କେ ଆମର ଯେନ୍ ଗୋଚାଳାନ ଯେନ୍ କରୁଛନ୍ ବୋଲୁଛନ୍, ଆପଣ ଯେନ୍ଟା କହିଲେ ଏଲ୍ ଆଇନୁ ଭିଏସ୍ ମାନେ ଅଛନ୍ ଆଜ୍ଞା ମାନେ ତାଙ୍କନୁ ଗୋଟେ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆଣବାର କଥା ଯେ କେନ୍ ସେ ଭିଏସ୍ ଏରିଆ ରହେ, କେନ୍ ଜିଲ୍ଲା ରହେ, କେନ୍ ଷ୍ଟେଟ୍ ରହେ, ସେ ନିଜେ ଦେବା, ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଥାନାନୁ ଗୋଟେ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆଣିଲେ ଆଉ ମାନେ ଜାଣିପାର୍ମା ଯେ ଇଏ ମାନେ ଚାଷୀଟେ ଘିନିଛେ, ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ନିଜେ ସେ ରଖବାର୍ ଲାଗି ଘିନୁଛେ, ଚାଲାଣ କରବାର୍ ଲାଗି ନାଇଁ ଘିନ୍ବାର୍ ବୋଲି। ତ ଇଟା ହିଁ ଆମର ଚାଷୀ ମାନେ ଜାନ୍ବାର୍ କଥା, ଆଉ ଚାଷୀ ପହେଲା ମନେ ରଖବାର୍ କଥା ଯେ ଇ ଜିନିଷ୍ଟେ ଯଦି କାମ କରବା ତ ଯଦି ଲେଖେଇକରି ଆନ୍ବା ବେଲେ ବାଟେ ଘାଟେ ତାର ଅସୁବିଧା କିଛି ନା ହୁଏ, ତାର ଘରକେ ସେ ତାର ଗାଁଟା ଆରାମସେ ଆସିପାର୍ବା। ଆଉ ଗୋଟେ କଥା ଯେନ୍ କହିଲେ ଯେନ୍ ଛେଲ୍ ରଖବାର୍ କଥା, ତ ଆପଣ ଛେଲ୍ ବି ରଖିଛନ୍ ବୋଲି କେତେ ଛେଲ୍ ରଖିଛ?
0: ଛେଲ୍ଟା ଅଛନ୍ 37-38 ବାଗରେ ଛେଲ୍ଟା ଅଛନ୍
1: ଆଜ୍ଞା।
0: ସେଟାକେ ଛେଲ୍ ରଖବାର୍ କେ ହେଲେ କିନି ଆଜ୍ଞା, ଛେଲ୍ ଗୁହାଲ୍ଟା ବି ଗୋଟେ ଅନ୍ୟ ଟାଇପ୍ର, ଗୁହାଲ୍ ଭିନ୍ନ ଟାଇପ୍ର। ଛେଲ୍ ଯଦି ରଖମା ବେଲେ ଆଗ ଗୁହାଲ୍କେ ଆମେ ସବୁବେଳେ ଦେଖମା, ଗୁହାଲ୍କେ ଆମେ ବାଉଁଶର ଭାଡ଼ି ମାରିଦେମା, ସେ ଉପରେ ଯଦି ଛେଲିମାନେ ରହିବେ ତାର ତଲେ କିନି ଆମର ଝାଡ଼ା ପରିସରଟା ସବୁ ତଲେ ପଡ଼ବା, ପୁରା ଶୁଖା ରହିବେ। ଆର୍ ଛେଲ୍ ମାନେ ଟିକେ ସନ୍ତିଆ ଜାଗାରେ କିନି ବେମାର ହେସନ୍, ଭଲ ଗ୍ରୋଥ ନାହିଁ ପାରେ, ତାପରେ ଗୁହାଲ୍ ଘରକେ ପବନ ଆସିବାର କଥା ଟିକେ ଖୋଲା ପବନ, ତାପରେ ବର୍ଷା ଦିନକେ ଶୀତ ଦିନେ କିନା ଆମେ ଅଖା ସେ ଝରକାରେ ଦେଇଦେମା, ଯଦି ବେଶୀ ଥଣ୍ଡା ହେବା ବେଲେ ଅଖା ଟିକେ ଦେଇଦେମା, ଆଉ ଭିତରେ ନିଆଁ ଟିକେ ବି ବର୍ଷା ମାସେ କିମ୍ବା ଶୀତ ମାସେ ନିଆଁ ଟିକେ ବି ଜଲାବାର ହେବା, ଗୋଟେ କୁଣାରେ ଜଲାବାର ଦ୍ୱାରା କାଁ ହେବା କମିକା ଟିକେ ଗରମ ରହିବା
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ନା ତ ଲାଇଟ୍ ତ ଜଲାବାଟା ବିଜୁଳି ଖର୍ଚ୍ଚା ତ ବହୁତ ହେଉଛି ଆଜ୍ଞା, ଦେଖୁଛନ୍ତି ଆଜ୍ଞା, ସେଥିଲାଗି ଆମର ପ୍ରାକୃତିକ ଅବସ୍ଥାରେ କିନି ଆମେ ଯଦି ନ୍ୟାଚୁରାଲ କ୍ଲାଇମେଟ୍ ଭଳିଆ ଯଦି ଆମେ ରଖମା ଛେଲ୍ମାନେ ଭଲ ବଢ଼ବେ। ଆର୍ ଛେଲ୍ମାନଙ୍କ ଲାଗି କିନି ଚାରଣ ଜାଗା ଦରକାର ଆଜ୍ଞା, ମେନ୍ କଥା କିନି ଇମାନେ ଡାଲ ପତ୍ର ବେଶୀ ଖାଇସନ୍, ଡାଲ ପତ୍ର ଆମେ ତାଙ୍କୁ ଚରେଇ ଦେମା ସକାଳ 9 ବଜେରୁ କାକର ଛାଡ଼ିଲା ପରେ, ଶୀତ ଦିନେ କି ବର୍ଷା ଦିନେ କାକର ଛାଡ଼ିଲା ପରେ ନେମା, ଆର ଆମେ 12-1 ବଜେ ବି 3-4 ଘଣ୍ଟା ଚରେଇକି ଆଣିଲେ ବି ତାଙ୍କର ପେଟ ଭରିଯିବା। ଛେଲ୍ ଯଦି ଚାଷ ଯଦି କର୍ମା ଆମର ଗୋଟେ ନିହାତି ପୋଷା କୁକୁର ଗୋଟେ ଦରକାର
1: ଆଜ୍ଞା,
0: ଆମର ଦେଶୀ କୁକୁର ହେବା ଯେନ୍ତା ବାସି ପଖାଳ ପୁଲି ଖାଇକରି ଘରେ ଯେନ୍ତା ନାଇଁ ପଡ଼ିଥିସନ୍ କା, ହେନ୍ତା କୁକୁର ଗୋଟେ ବି ହେଲେ ଗଲେ ଚଲ୍ବା, ଘରେ ଶୋଇଥିବା ସେ ଛେଲ୍ ଗୁହାଲେ ତାକୁ ଯଦି ଛୋଟ ଦିନ ରଖିଦେବେ ବୋଲେ ସେ ଅଧା ହେଲ୍ପ କରବା ଆଜ୍ଞା, କୁକୁରଟା ବି ବାକି କୁକୁର ମାନଙ୍କୁ ତାକୁ ଆଟାକ୍ କରି ନାଇଁ ପାରନ୍ ଆଜ୍ଞା, ସେଥିରେ ଆମେ ଜଙ୍ଗଲିଆ ଜାଗାକେ ନେମା ବୋଲେ ସେମାନେ ତ ଯେନ୍ କୁକୁର ମାନେ ବେଶୀ ଆକ୍ରମଣରେ ଛେଲ୍ ମାନେ ହଉଛନ୍, ସେଥିଲାଗି ଚୋରୁଆ ଥିଲେ ଗଲେ ଚୋରୁଆ କିଛି କରି ନାଇଁ ପାରେ ଆଜ୍ଞା, ସେଥିଲାଗି ଗୋଟେ ଛୋଟିଆ ହେବା ଆର୍ ବଡ଼ ବାଡ଼ି ଗୋଟେ ରଖିଥିବାର କଥା, ସାଙ୍ଗେ ଧରିକରି ଯିବେ ଠିକ୍ ଛେଲ୍ ଚରି ପାରିବେ ଆଜ୍ଞା। ଆର୍ ଛେଲ୍ ମାନଙ୍କୁ ବି ମାଂସଟା ବି ଭଲ ହେବା, ଛେଲ୍ର ପ୍ରଜାତି ଅନୁସାରେ ରହିବା, ଆମର ଛେନ୍ ତ ଆମର ପାଖେ ଛେନ୍ ବ୍ଲାକ୍ ବେଙ୍ଗଲ୍ଟା ଅଛି କଲିଆଟା ବୁଝିଲେ କିନି, ଆଉ ଏମାନେ ବର୍ଷକ 2 ଛୁଆ ଦେଉଛନ୍, 6 ମାସରେ 2 ଛୁଆ ଦେଉଛନ୍, ବର୍ଷକ 4 ଛୁଆ ଦେବେ ଏମାନେ। ଆର୍ ଛେନ୍ ସରକାର ତ ଇଚ୍ଛେନ୍ ଆମର ଆର୍ଟିଫିସିଆଲ ଇନ୍ସିମିନେସନ୍ ବି କରୁଛି ଛେଲ୍ ମାନଙ୍କୁ, ଦୁସରା ପ୍ରଜାତିର ବି ଆଣିକରି ଦିଏ ହେଉଛି, ସେଟା ବି ଆହୁରି ସୁବିଧା ହେ। ଆର୍ ପ୍ରତ୍ୟେକ 10 ପଟରେ କିନି 10 ମାଇରେ ଗୋଟେ ବୋଦା ରଖବାର କଥା, ଆର୍ ସେ ବୋଦାମାନଙ୍କୁ କିନି ପ୍ରତ୍ୟେକ 2-2.5 ବର୍ଷରେ ଚେଞ୍ଜ କରବାର୍କେ ପଡ଼ବା
1: ଆଜ୍ଞା।
0: ଆର୍ ସେ ବ୍ରିଡ଼ର ଯଦି ସବୁ ଯଦି ହେଇଯିବେ ଠିକ୍ ନା ରହେ, ସଂକ୍ରମଣ ହେବା, ରୋଗର ବି ବ୍ୟାଧି ରହିବା, ଇଟା ହେଲା ছেলে মানুষ বি অতিকমরে তিনটা ভ্যাকসিনেসন দেবার কথা আমার মেনলি আমার হল কি পিপিআর যেটা বলি কেসন গোটে ভ্যাকসিনটে দেবে এন্ট্রোটক্সমিয়া গোটে দেবে আমার গোট ফক্স বলি তিনটা ভ্যাকসিন দেবে এটা দিয়ে দেবে বেমার না হন তা মঝে মধ্যে তাঁর কুর্মী ওষুধ টিকি দেবে বেশ এতিকি দিয়ে দেলে আগে ছেলে মানুষ রাখবে যদি কেনা যদি অছে সে দুর্বল হওয়া হলে কিনা ক্যালসিয়াম কি আমার ভিটামিন টিকি যেটা গেলে দিয়ে দেলে বি সে হুসফুস হবে আর ছেলে মানে কিনে আমার কিনে আ গোটে কথা ছেল চাষের মেন লাভ কিনে যদি বোকা যদি হবা দীর্ঘদিন না রাখি খাসি না করি বি দেখলে দশরা মাস যা দেখি দেখলে বর্তমান যদি আষাঢ় মাসের ছুয়া পকালে দশরা কার্তিক যাকে দশরা মাসের আমার বেশি বিক্রি হয়েছে বোকা আর ছোট বোকা দশ কেজিয়া বোকা হলে গেলে গেলে আজ্ঞা কিনি সেটা সাত হাজার আট হাজার টাকা আসছে আর যদি আমি খাসি করে দেওয়া সেটা মাংস বহুত টেস্টি আজ্ঞা খাসি বলে আমার যেটা কিনা আমার ডাক্তার মানুষ ডাকি দেওয়া ডাকি খাসি করে দিলে তার মাংসটা ভাল রহবা আর টেস্টি রহবা এই ভলিয়া রয়েছে তেণুকরি আমি ছেলটা বি বহুত লাভজনক ব্যবসায় এটা আজ্ঞা এটা জঙ্গলি এরিয়ারে বেশি ভাল হবা
1: এটা তো এটা তো যেটা কহিলে ঠিক কথাটি কহিলে যেটাকি আমি সে জঙ্গল যেটা তো কয়েছি তো সেটা কি তো আমি না কোন কুটকুটি পতরা যেটা কি কয়েছি পতরা তলিয়া ক্ষেত যেন যাত মন করতেছি আর ডাল পত্র সব আনেছি না তরাটি যদি থিবা বেলে আমি ছেল তার ভাল করে রখি পারমা আর গোটে জিনিস হচ্ছে যে আমি গরিব লোকটে বি মানে ছেল চারপট কে মানে রখি করে তার চাষবাস করে পারবা তার সঙ্গে সঙ্গে আউরি ধীরে ধীরে করে বড়ে চব্বিশ পঁচিশ ফুট তিরিশ ফুট বি করে পারবা পচাশ ফুট বি করে পারবা আর তার হিসাবে সে মানে উন্নত করি করি মানে দুই পয়সা অতকা লাভ পাই পারবা আর সবুথুরু মুই গোটে জিনিস কমি চাষী মানুষ যে যদি আমি কাম কবার করুছু পরিশ্রম করুছু চাষবাস আমার কম জমি অছে তো সেমানে ধান চাষ করি করি অন্য লোকর কাম কবার করি যাউছন তো সে চাষী মানে বি যদি ছেল দুই পট রখবে যেটা ইহাদে খসি কথা মানে খসি দুই পট কি চার পট দুই পট তো রখুন মানে সকালু সেমান তাকর সঙ্গে ধরি করি গলে যেন জায়গায় কাম করলে বাঁধি নেলে ডাল দুই চারটা কাটি করে দেই নেলে আর সেনু লটা টিকে থিবা বেলা সেমানে চরি করি আরামসে পেট ভরি করে সন্ধ্যারে যদি তাকর সঙ্গে বি আসলা তো সে ছেল মানে তাকর ঘরে রহবে আর যেহেতু মানে কম জায়গায় সেমানে রহি পারবে তো সে ঘর বি ভালো করে রহবা সেমানে হৃষ্টপুষ্ট হয়ে করে অন করে বড়বে তো যদ্বারা গোটে বরস যদি সে সঁকলি পারলা তাকে যত্নই পারলা তো যেনতা কলে বি দশ দশ হাজার কুড়ি হাজার টাকা তো যেন ছেলকে সেমানে হাজারে টাকা লেখা ঘিনতিলে তো সে ছেল মানে দশ দশ হাজার তো হিসাব কলে আমার অঠর হাজার উনিশ হাজার টাকা সেমানে সে বরস্ক নিজের কাম ধন্দা করি করি বি লাভটে পেয়ে পার সেটা সেমানে যেন জায়গায় হলে লগাই পারবে তো এটা তো বহুত ভাল কথাটে যে আমার চাষী ভাই মানে গায়ে পালন করবে ছেলি পালন বি করবে আর যদি আমি চাহমা কুকুড়া পালন বি করি পারমা আর সেটা বি আমার ভাল লাভ করি পারমা তো যা হোক আপনার আমার বৈঠকিকে আসলে আর এই যে
2: শুনলো
3: হয়ে গো নানি
2: অইন কথা জানি হলানি কে
3: হ্যাঁ তো
2: হ্যাঁ আমি যদি কামরে লগামা বেলে বনে কিছু করি পারমা
3: নাই কে ঠিক কইল
2: নানি যে কা কহুতলি যে গীত পদে নাই শুনু কে
3: বিলকুল নানি
2: দুটো বড়িয়া গীত আইছে এই গীতকে গাইছন প্রেমনাথ বারিক আর লিখিছন প্রহ্লাদ নায়ক
3: বেলে শুনমা
2: হয়

মেরা নাম জোকার এই কথাচিত্রর গীতা শুনন্ত কণ্ঠদান করিছন্তি মুকেশ। গীত রচনা হসরত জয়পুরী, সঙ্গীত শঙ্কর জিয়া কিষণ।